কনিগ্রিক আকাশবাণী শিলং খুবর বন পুলে ফিরে মেরি নগুটি ওয়ালাম কিনিগিলং কি মাত কিবা কংসন জগ খুবর মন্তাক স্টেপ উমন্ত্রী রংবাদি নরেন্দ্র মোদী উলাপন সঙ্গিয়াং ইয়াক জিং ডন কাম বন বুরম ইয়কি রীতি দুস্তর কিবা ফের ফের জগ পথাই না কপন্তাক জিম্ভা হাবুন গিলিয়াং উমন্ত্রী রংবা আক জেলা কনরাদ কি সংমা উলাখমি বিয়া ইয়া কি জিং প্রসং বন পন ভা বট পন থমা ইয়াক রুকম ত্রেকাম হাজেন্ট হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জি HADC Paragaro Hills Autonomous District Council GHADC Rengkat Bakari Barok Kawai La Play Kapals Polio Immunization Program Mintin Kesengi Haki District Kipa Pera Pera Jong Ka Meghalaya Ki Khubor Kipa Benia U Menteri Rangbadu Kari Narendra Modi Mintin Kesengi Ula Ong Biang Sashi Sien Halor Ka Jingnan Kamban Buram Ya Kiriti Dostur Ba Pera Pera Jong Ka Pertai Haba Kedau Ya Ka

0: Hello?
1: Hello.
0: Request line, good morning.
1: Good morning, Hiro.
0: Hoi, na tapa de, yi phi kerteng kum no?
1: Dei kong do na nong kuang.
0: Ikong du, iba kerteng kum no?
1: Ik ba ker seng jong ik kalong ke buram u belai.
0: He?
1: Buram.
0: Oh, buram. Oh, phi kerteng buram. Tis ngom tanat bha kata kajing kakerta kerteng jong phi indai. Phi jaj ayu buram. Oh, hoi. Tua nang tap le pide na shinong ayu.
1: Nong kwai.
0: Nong kwai ti pi itu ne men ne la de phone ye ngi ve yi kong luot na nong kwai.
1: De men la jong.
0: Oh, i men trai jong fi. Pi sa lang bi kong luot ne kum no.
1: Em ni sa la jong ye.
0: Oh, hoi. Pi don bok shi buon barak shi para pi yo e ka lain men ta ka stem dei. Di to na ta pa de i buram buram pa de file ayu pitre pi kita ayu buram
1: ni ni tu sar ti
0: oh hoi hoi ka jo hi ko mi kong luon de hoi de na ta ka e pa de ka jing rai ba pi kwa ban sngap
1: rai se pi ra
0: to ka don ga ni ni pin pin sap su bhalang you know buram
1: ya di kon di ketti ra ma di kon ketti tanga ni gini gila ikon sing rang ma sap dalam
0: ปิดมีสปีดเป็ดแล้วก็อีกทันที่มันก็มีละเล็กๆวอลกอฟโอ้แล้วก็ตามกับดอกเบี้ยเพนเฮ้ยเอ็มบ่าวมันตาปวดวอลกัปที่กี่สุนทรนัดที่เด็กฮีบันเดย์บารอบันเนี่ยเป็ดมั้งพี่พิมพ์สุนทรนัดมันเป็ดฟุตบอล
1: ก็สุนทรนัดต้องบังคับมีฟอร์ที่มันเลย
0: โอ้เฮ้ยเฮ้ย
1: ตัวนังดันชั่วกี่บะพี่กว่ามันเป็นสนามสุขภาพ
0: Oh, kumta, to don bok kain bun long si sha mo?